0: गिलास तुम कुफा भी
1: निसराय बंदरिंग जे तिन्या तमसन रुचा का सुबह वाबोका तन तिनुए आ सतीन अंतानी नू इन्नमु दामनु आ मतुगनो आ इरुचा का सुबह वाबोका तियम ने बातफिनरान ते जावा रातसनिशा बातफिनरान रातसनिशा ते यू तुयरन यू जान यानी सनमुला फुलकु लुए फियाइनना अन्यत्सा fenana any tsa le hoe famatotra amin'ny tany dia io zany a nantanin'io ray aman-dreny io aho hoe inona moa zany nandana toto izy io hoe za tia malosoa ny zavatra ny ainako sy ny azoko tatỳ ambato fihinandrana satria raha tsy nisy anao ambato fihinandrana tsy nisy de zao de hoy izy izy le ray aman-dreny hoe ianao izy a mampatsiahy ah ny fitsirin'akondro fitsirin'akondro izy rehefa mandeha samy maka ny anjara masoandrony de rehefa nodoveti ny ranatsakaina de miondrika ny voniny de mijery ny tany poirina sy mitsinjo ny solofo mbola miakatra zay ozy izy nyfahitako anao ty de teo a no nitsiry tato an-tsaiko le hoe manao valibabena manao valibabena de io zany ny heveriko hoe herim-panahy manosika atrany an-trany fa tamin'izay fotoan'izay tsapako hoe valibabena kay ilay izy fa satria mbola za mbola tamin'ny valimbe folotoana de nomendiny fiarahamonina aingam-panahy de mamerina de nahazo nandrato fianarana teny amin'ny oniversité de mamerina ami'ny sedra n'ilay izy tany amin'ny setriny fanaovana fitondrana ny teniny olona fitondrana ny teniny olona zany zay zany no zay ny heverako ny tenako a fa tsy olombavan'olona ny fiheverako ny tenako fa mpitondra teny
0: saotra tomboko lahy saotra tomboko vavy

0: कुलास तुम कुफा भी
1: हमको मनु का नातुक नवे अथो मार पेम सारा सारा जान दे रान ते मिला तो बेचा का लेती हो ते पाम मिसी सकी ने तो कठान जान दे रान बची चालें दे पाव ना ते वे अंधवा फना उफानी संबुला ना दिस अच्छा मावा नीम यो चिरे अंको आ रावर तो मिस पोतोरे रितु कुंबा पोतोरे जाम मजा का चिर मार मार मसापचा What say at an attorney meets the Abtal of Lords ever? Sino Faula, Nayita Kumba, Rusman Tik,
2: Ranam Kumanukan, and so on. If I will and away, meet me from the camp said, meet me from Runana Foots of Tassa. Emma Cascan runs over is a caparas in Tiros, which is fine. Aye, ah. Raha ohatra zao raha makasika ny jiro zao de zay tenenina zay mihitsy hoe mila atsarana ny poto ny olana koa zany matetika tsy mahaenika an'le zavatra ilain'le mpanjifa zany ny inona moa le herinaratra aizay tamintsika de eo amin'izay zao no mila hoe atsarana ihany koa zany
3: tsy hitako ity zany efatra ny efa voajanahary mihitsy koa efa le toetrandro mihitsy tsy tokony andorondoro ala zany nyolo e mila soloana ny teo any jirama mba efale efatra nainy ndray zany mba avoaizina amin'izay jiro de le stasy de lefa enjany efa ny vidiny jiro tsy miaina zany ny fanatsaran'ny kalitao ampiasainy zany mba tsaratsara ny amin'ny mpanjifa
4: olo pirenena na be dia be na afaka vaolana raisina fanajana ny tontolo iainana zao voalohany indrindra mba tsy manana ny toetrandro tsy mikorotana zany de lasa ritra angamba de manaraka izany finansena angamba ny jirama finansena bebe kokoa ie tena reny mihitsy nary ny important be amin'la resaka sécurité ohatra ny mody arivo ianao de maizina be ny na hoe e resaka tuo zao zay mety ho tsaiko na hoe zay koa ny olana ny amin'izao hoe tsy mampatonga ny rano mety resaka fahasimbahana
0: saotra tomboko lahy saotra tomboko vavy.